0: রুনেল রুনেল রুনেল গিভিং আউট না কই কোনি মো
1: ingon sab ko ana unka buwan ko to makita gimingaw sab ko nimo